སྒྱུན སྒྱུན སྒྱུང སྒྱུན སྒྱུན སྒྱུན སྒྱུན སྒྱུན སྒྱུན སྒྱུན སུགু লুবু তু লুয়ে বাতাং খাচাং চিবু ইউ নি খো গি লব জো ছো লুবু তু তো পিয়াং চির জো কেসি কি কি গিও তি জি টং চু না নং ছ চি গুই মি দি কিরান লা থিয়ে তানান থুয়ে বাতাং থে পু কুলিন তু কেং কি মি কেম বার গুর সিম বা জা জি ইউ গ তি দু ছাং মে লব জে লুব চি থা পামার লু চি পে জ লব দুন থা কি গেন জু ও সো লা তেন নে ইয়াং থা বে সি জি থপ তু কেসি কি কি কিরান লা গাওয়ে লু দে মি জি বে ছ পু সি ইউ বে সি না কি কি গাওয়া তি সিম লা ন্যা নে ছে সু কি নি মি জি লম সু সি না 나리안 토규규와 이치 제초